0: many a politician there. Every year we vote for them. Every year they lick our asses for our vote.
1: পাগলে কি না বলে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়।

শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে দণিবে না। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল।

0: many a politician there. Every year we vote for them. Every year they lick our asses for our vote. Yeah, yeah.
1: পাগলে কি না বলে ছাগলে কি না খায় পাগলে কি না বলে ছাগলে কি না খায়।

তো যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে দণিবে না। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীর।